পরবর্তী কথাচিত্র দিন ফেরে হাম তেরে, কণ্ঠশিল্পী কিশোর কুমার, সঙ্গীত নির্দেশনা ঊষা খান্না, গীতারচনা ইন্দুয়ার।

দোরাস্তে কথাচিত্রর পরবর্তী গীত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল গীতরচনা আনন্দ বক্সী।

0: রাজসূয় যজ্ঞ উপলক্ষে পাণ্ডবঙ্ক দিগ্বিজয় সম্পন্ন হয়েছে। অবশিষ্ট রয়েছে কেবল জরাসন্ধ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভীমসেন, অর্জুন এবং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধরি গিরিব্রজরে পৌঁছিছন্তি। জরাসন্ধ নিকটরে অতিথি সেবা প্রার্থনা করেছন্তি। সেমানক আকৃতি এবং কণ্ঠস্বর ব্রাহ্মণ সুলভ নুহে বলে জানি মধ্যে সে সেমানকু অভিলষিত দ্বন্দ্ব যুদ্ধ প্রার্থনা করিবাকু সুযোগ দিয়েছি।
1: সুকৌবাচ ভাজি পড়িলে গদা তলে হস্তি সংগ্রামে জেহে ডাড়ে সেবেনি গদা জহু গলা অনেক কোপ পুজিলা মুষ্টি উঞ্চাই।

শ্রোতাবন্ধু, ওড়িশা সংস্কৃতির ব্যক্তি চেতনা প্রসারি জগন্নাথ চেতনার মিশি যাইছে। ভারতীয় সংস্কৃতির সেইপরি পারিবারিক কুটুম্বিতা জগত কুটুম্বিতার মিশিছে। ভারতের হেউ কি ওড়িশার হেউ, মানুষ পরিবেশ দেবতা ও পূজা পার্বণ সমস্তে গোটিয়ে সূতার বন্ধা হয়েছে। তেণু রজ হেউছি এই বন্ধনর সংকেত। তেণু শ্রোতাবন্ধু, নিয়ারা রজ পর্ব উপলক্ষে আসন্তু শুনিবা আজির আমার কার্যক্রমের অতিথি, যে কি রাউরকেলার জনে সুলেখিকা ও কণ্ঠশিল্পী শ্রীমতী স্নেহলতা নায়কঙ্ক মুখরু।

0: চাষ বাসর কথা কে নিকে
1: বেলে চাষী ভাই বহিন মানে আপন মানে এই সব কথা মানকে নিহাতি ভাবে ধ্যান দেবে আউ আকে বড়বে বলি আমর আশা
0: বলে গুরুবাড়ি
1: হই দাদা
0: সে সব কথা আয় বলে আমকে ভি ধ্যান দেবার আছে আকে কি কেনতা করমা আউ সরকার তো নিহাতি সবলে গুটে চাষী মানকর পহচান বনিকে রাখিতিছন যেন মানে বড় চাষী মানে অছন এগ্রিস্টাক জেনটা আছে হেটা লগাইছন তাকর চাষবাস জমি মানকে আর উপর জানি প্রকাশন কে কায় করলা কায় নিহি কেন হিসাব চাষবাস করুছি
1: হই হই
0: বলে আমার ভাই বোন মানে নিহাতি সবলে ভল গুটে চাষী হবার লাগি চেষ্টা করবে আর আকে উন্নতি করবে হেলে গুরুবারে
1: হই দাদা
0: খালি কথা শুন তোমাকে গীত পদ দেব শুনমা গা
1: হই দাদা চালো মুই ই সুন্দর গীত পদে বাছি করি রাখিছে শুনি পকো
0: হই হই

0: শুন
1: হয় ভাল হবা নি কেন
0: তো চাষী ভাই বহিন মানে আজ আমি জনে চাষী ভাই সঙ্গে কথাবার্তা হেমা যা না হচ্ছে তীর্থ চৌধুরী আমার বাহাল গাঁর আন যেটা কি আমার টাঙ্গরপালি ব্লক রে পড়ছি বেলে আজ্ঞা জুহার
2: নমস্কার
0: কিষান বাণী কার্যক্রম রে আপনকে স্বাগত
2: ধন্যবাদ
0: তো আজ্ঞা আপনকর এরিয়া রে বিশেষ করে কানা কানা সব চাষবাস হেসি
2: চাষ তো পনিপরিবা বি হোতলা জি হনুমা কো লাগি সমস্ত ছাড়ি ছুড়া দেলে নদী খন্ডি সব বড় বড় গছ মানে সে ঘোড়াবার লাগি গলে সে মানে উপরে চড়ি দেওয়ার দ্বারা বহুত অসুবিধা হোতলা এখানে খোলা ময়দানে যেটা হচ্ছে চাষ হচ্ছে বুট হোক তারপরে মুগ তারপরে বাদাম এসব হচ্ছে বাহারে খোলা জায়গা
0: তো আপনি যেন কহিলে হনুমাঙ্কড় কহিকি তো এই যে হনুমাঙ্কড় মানে আপনার গাঁরে অছন কি বাহারু আসিছন
2: বাহারু আসছন সে মানে
0: প্রস্তুতি করলে তারপরে কেনতা কেনতা লগালে সে সব বিষয়ে টিকে কহুন
2: বাদামটা লগাবার আগে তো জমিকে প্রস্তুত করবার লাগি পড়বা পানি মরে গিরি পাক হেলা পরে হল করা হয়েছে তাকে তারপরে সেটা রোটারি মারি দিয়ে সেটা গুন্ড করা হয়েছে
0: এই যে রোটারিটা আপনার নিজের আছে
2: পরে হি সেটা পানি মোড়া যাচ্ছে সেতকি টাইমে যেতে বেলে পানি মোড়া হব সেটা কুড়া কুড়ি হব
0: আজ্ঞা
2: বতর যেটা হবা সেটা কুড়া কুড়ি করি নি লাগে
0: তো এই যে বাদাম রে কেতে থর কুড়া দেই গাজে পড়িছিছি
2: থরে যে কুড়া দেবে থরে আর বতর যেটা যে সেটা টোটালি কুড়াই হয় কারণ সেটা বাদাম হলা পরে তাকে দেড় মাস পরে পানিটা দিয়া হবা না যেহেতু আমি এটা জানুয়ারি কুড়ি লগাই দেছ যেত জানুয়ারি কুড়ি টিকে গরম আসুছে গরম আসলে পরে সেটা জার্মিনেশন হবা জানুয়ারি ভিতরে আমি নি লগাব জানুয়ারি কুড়ি বাহারে লগো
0: আজ্ঞা তো যেতেবেলে ফুল ধরি আসুছে সেতেবেলে সেটা কিছু রোগ পোক কি কিছু র সমস্যা দেখা যাচ্ছে কি
2: ফুল টাইম কি তো এতে রোগ পোক দেখা নি দিয়ে বাকি প্রায় সতেরো দিন হলা পরে টিকে পোক রোগ লাগছে সেতকি বেলে টিকে মেডিসিন টিকে মারবার লাগি পড়ছে
0: তো তথাপি আমার ইজন বাদামরে কাই কাই রোগ সব দেখা যাইতিছি
2: বাদামরে পত্র মুড়া ফের আসি তারপর পোক মানে তার সবুজ ইটা খাই দিগরি সাগে ঝিলি ইয়ে করে দছন পত্রটাকে
0: বলে তার প্রতিকারটা কেনতা করিতিছন
2: প্রতিকারটা আমি মেডিসিন দেগরি স্প্রে করিগরি করতিছন
0: তো ইজন মেডিসিনটা দউছন সেটা আমার জন গাঁ সাথী কিংবা ইজন কৃষক সাথী ভাই মানে যেন অছন কি বহিন মানে যেন অছন সেমানকর সঙ্গে যোগাযোগ করিকরি সেমানে যেন উপায়টা বতাসন সে অনুসারে করছন কি কেনতা করি
2: সেমানে যেন উপায় বতাসন নলে আমার ইয়ে সঙ্গে বি কন্টাক্ট হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র সেমানে বি কউছন তারপরে গ্রাম সেবিকা মানে বি আসুছন গাঁকে মজি মজিরে বুলি আসবালে
0: আজ্ঞা তো এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র কহিলে সেটি তো আমার যে চাষী মানক লাগি বি মঝি মঝিরে মিটিং সব রক্ষা হইতিছি সেটি আসিকি যোগ দউছন আপন তো এই যে বাদামটা বসি গলান বলে কেনতা করি জানিছন
2: সেটা দেখলে জনা পড়িছি আর বিশেষ করে আপন সাত দশ দিন ধরুন তো প্রায় এটা সাড়ে তিন মাস হয়ে যাচ্ছে মানে পাঁচ দিন রে পুরা গণি গণি আমি সেটা তার রকিছু বি পুরা ট্রেল
0: তথাপি আপন সে গছ র কিছু লক্ষণ তো দেখুথিবে যে বাদামটা পুরা রেডি হই গলানো বলি
2: পত্র বতাইবা রে হলদিয়া টাইপ র আসবা সে পত্র গরা তো

0: टेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: শ্রোতাবন্ধু শুনেছেন সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র পরবর্তী গীত শুনবা আন্ধি চলচ্চিত্র গীত গাইছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার রচনা গুলজার সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতাবন্ধুগীত সহ শেষ হেলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম শুনিপারে সমাচার সন্ধ্যা রিলে করছু আকাশবাণী দিল্লি।

বর্ষ বনবাস এবং এক বর্ষ তের দিন অজ্ঞাত বনবাস কলে। বনবাস শেষে যুধিষ্ঠির কৃষ্ণ হস্তিনা পঠাইলে।